0: বর্তমানে উকিয়া কাই মাকিসিয়ানি আই বি টামক শাক পাশে মাতা তাই মঙ্গালে মা তামান্না শিকুল্লা তামাক কাই কৌনাক্তাও সু শাক বা তুই তামক কলকাই মাথা কিসিয়ানি আই বি তাবো না তালাক পিত্তি গো শাক পাকাশে জুতো খাওয়া আক্তাও মাতা তাবো আই বিয়ালি লক্ষা লেগানুমি দাও বাকু তোর অক্সিমার জং ইত্যুকু তাও নৌ না ডাব্বো না কিংগাই তাও নৌ না কিতাগু কিলাবো না তাও নৌ না কেসে লাগে আঙুল তিল্লুগু উমি আক্ত হাত্তা সে মাতো কে আঙুল তিল্লুগু ইলাই বকছে আক্তু তাই মেলে অক্সিমা গিয়ে বগু উল্লাহ তাই কপি গুন্ডাঙি মাতাও লাউটিয়া ইপাঙি খানুত জাঙিত তুই চেখু মুসি মাঙিত তুই তাই কোয়াও আসিঙা আঙি আও লাউটি তাও না নিয়ে মাতা তাই কওয়া আও লাউ শিউটিঙা আলি লাউক সেমা যাবু অসুবিধ লালি এক কাশি ইং এক কাশি গিন না উঠলো তিল্লো তাই ক লাউটি খানুই গালা আঙিত তুর খেমা তুই নালে গেলুটি গোটাও নুঙা উসুদি উঠি গাঙ তুরমিনে কালো পিজাঙানু তাই কে মাতুন্দি অক্সি মম্মি গাটিগো দাই মাউলি ক্ষয়া অক্সি মাবু তাই কলি পি গুণ মাতি তা বানি তালক পেটিনি তাবুমি আহাতে খালা অক্সিমা গাড়ো আর্তে গো শিবুল খালা অক্সিমা যাবো দান আরো নঙ্গি তো তাই কালো শিবুল খাও যাবো কাটি গুণ এক ছুটি গৌর অক্সিমা গাটি গো তু সাক সাউ কাইন দা অক্সিমা যাও গড়ান ইন এক কাবা লুঙি আই বেক সাউ টি গিট লাগে অক্সিমা ইন্নি গান্ন কৃষি আনি উন্ন সাদক তিল্লু গো আই বেক সিল অক্সিমা গান্ন উত্তুনি তিং আসুনি তাই কো ইমান এই রক তিল্লু গিল্লু কৃষি আনি বিল্লু টি গো তাই মেলা অক্সিমা গাটি গো তাই কো আই বি পিং আসুন তাই কো আকুনে গলু কামাগিলা অপসমা গাটি গুবাইলা পিলক তো টুর অপসমা গমাটা চুমো না পাগা না জম্মে যাক দিল গো তা বানি শিক্ষক করুন মে চুনু তাই কাকু না করু বেলে খাল লুটি গো টাকসি টাকসি গিয়ে রাঙা সি তিল গো কিছু টাকসি গেল তিল গো এলে হেঙে কাশি গিয়ে আলি অপসমা যে গোটা মা মা কামুত আনো গলক পড়লে আলক তুরলো এঙে কালে গালো অক্সুনো তো মাউঙা তাক গমে আটো আগল উল্লু নুক
1: ইহুলি তাং ইতু বরান তাং গাল বাতলি গুতু সা তা তাচি তান আসি আসি বই কি কিউ উনি কা সিমায়ো কুসা খা তুয়া সা কর মম নগ লতাং ই তাগা লঙা ই তেইমা হুল্লু মি তান না উন্নু জুতু সা ইসি 18 মা 18 মানালে সিনে সাপলিয়া কোলে রিবাচি তেইমা উনি কা সা কা কছিলু নি আমা কোনেঙ্গা ওবতিন কাউই কাউটি কুচি তেইমা কুবে সুকাই পুত সিনুটানি উনি কাপাত আর উন্নয় সি কেমন বসে তাপাও বসে